তাহলে একদিন তো কিরওয়াই না অ্যালবাম তেরে বিনার পশুকে নাকি প্রোগ্রাম কিরওয়াই এঙ্গো একদিন হিন্দি কিরওয়ান শিপি নাকি আকাশবাণী চাই ইপর দাবি ফ্রাও জিবে সবাই আকাশবাণী দেলহি হুসিয়া ফুয়ে খুবর একদিন হিন্দি হেপর ফ্রাজ পোয়া নাকি আকাশবাণী দেলহি উসিয়া ফুয়ে খুবর একদিন ভারে হেপর ফ্রাজ তৈ সবাই আকাশবাণী ছিল নেপিনতা নর্থ ইস্ট নিউজ তিপর দাবি ফ্রাও জি সবাই খুবর কেউ বানাদিন কিনিত আকাশবাণী জয়।

বানি শিলং বাবা লাম সে ফি খুবর কচাকা আইজিং সুমার মেন্টাল হেলথ ইনস্টিটিউট সানকের মাওলাই হংনি শিলং হিন্দিন কসমি কলা রাখে ইয়াকা ইন্টারন্যাশনাল ডে আগেইনস্ট ড্রাগস অ্যাবিউস বান আই বান ইয়খুন প্রসা ইয়াকা জিং ডি ড্রাগস ইলিগাল ট্রাফিকিং লেংবা কা প্রোগ্রাম কপা পেনপাও ইয়াকি জিং ডন কাম ইয়াকি এই কি এই কী বদন কাম বান সিম খিয়া বান ইয়া ত্রৈ লং বান প্রসা বাট বান পেন্দু ইয়াকে জিং ডি পেনবু আই ইয়াকা নি কে জিং রখে লাসদাং দা কিং ইয়াই রালি দা কি কালি আর শাকা হাকল লেং কা সর শিলং বান ইয়া লাভ ইয়াকা পং ইডে বান লাইট না কে জিং ডি পেনবু আই হাকানি কসনি কি নং থিয়া পং হাকানি ক হসপিটাল কি লাই কমেন লং হাকা জিং সিম বেন তা জংকি হাকা চিং রুয়াই বান পেন ই বা কি লা বান ইয়ালে পরশা বান লাইট না উনি উড্রক্স হাকানি ক প্রোগ্রাম লা আই খুবলাই রু ইয়া কি তু কি বালা ইয়ো খিয়া বাট কি বালা লা বান প্রশং বান লাইট ইয়ালে দি বাট কুম জু রু ইয়া উওয়ে বালা ইয়ো ইয়া কা খুস নাম না কা জিল্লা উ ডাইরেক্টর জংকা সান কেয়ার উ ডক্টর সান্ডিস এম উল অং বান ইয়া খুন পরশা ইয়া কি ড্রগস দে বান ইয়া সিম বেন তা বাট বান ইয়া ত্রেই লং নাদো কি ইং কি সেম কি শনং কি থাও লেম বাট কা সরকার বান ইয়া খুন পরশা ইয়া উনি উ ড্রগস কা জেলা মেঘালয়া কালাপ্লে ইয়াকে জিংথুমু বানপলাইট দা আর্টস পা খান্ডাই পুসান কুলোর তিঙ্কা না কাবেনতা বানপন লুট হাগাই বানপিনিয়ার ইয়াকে জিংপিনমি ইকে জিংথুং বাকলেম আই দাওয়াই বাট রু লাসনা ইয়াকানি কাজিং ইয়াত্রেই লং বাট কি ওয়ে পাট কিরি কপ্রথে কি বা র্যাপ হাপডেং কাজিং র্যাপ বাট কথুম বালা বান ইয়াই ইউ হাকলেং কপ্রথে ইয়াকানি গা লাপনবনা হাক স্নি পেন হাপ্রদা জংকা ইন্টারন্যাশনাল কনফারেন্স হালোর গা উইমেন ফার্মার্স বাট সাস্টেইনেবল অর্গানিক এগ্রিকালচার বা আর স্নি বালা পেনলং দা গা মেঘালয়া ন্যাচুরাল অ্যান্ড অর্গানিক ফার্মিং সোসাইটি ফর লাইভলিহুড অ্যান্ড ইনোভেটিভ ইন এগ্রিকালচার এম ই জি এন ও এল আই এ রিং কাট কে জিং ইয়ত্রেলং কা আই এফ ও এ এম অর্গানিক্স এশিয়া বাট কা সেন্ট্রাল বাট গা জার্মান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কে এফ ডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হাংনি হাশিলং লাপিনলং ইয়া কাজিং এলাং হালোর কামাত চংকা ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ইয়ার চংকি নংরেব কিনথে হালোর কফাং কি কিনথে বালা বানওয়ানরা ইয়া কাজিং কল্লা হা কপ্রথে না কাবিনতা চংকি তু কি বাথুম বাট ইয়া কি চিংথুং বা মি না কাবাস আইসব Women farmers leading change globally for organic food systems. Ha ka ni ka jing ilang, la ya don lang ru ha du sao spa ngut ki nong yeshim binta na ka tanat saan per thay, lem bat ki nong rep na palat chi nap ka na palat chi pautali ki ri ka per thay. Ka sorkar chila ka la play ya ka face pa ar chong ka Meghalaya State Organic Mission MSOM ar hajar ar po sao ar hajar ar po pra কবা থমু বান পিনিয়ার ইয়া গজিং হে কবা সাউ ফু সাউ হাজার হেক্টর গজিং ডন কচাকা বাট সাউ ফুন রি হাজার মুট কি নং রেপ হাপো গজিং খেন বালা পিনস খেম হালোর গজিং রেপ খ্লেম আই দাওয়াই উমেন ট্রি রংবা কজলা উকনরত কে সাংমা উল আই খুবলে কৃপাং ইয়া কনং থাউ জিং রুয়াই কবা লং রু কনং রুয়াই কচাসলিন রয়্যাল হাদিয়েন গজিং রুয়াই ইনাম কবালা রুম হাকাথুপ জংগা ইন্ডিয়াস টপ ফিফটিন কবলা টিপ ইয়াকি কে জিংরুয়াই কুমকি মাউচাম না কবিনতা কা জিং কেন কা জিং কেউ চমকি নংশিম বিনতা কি কিনথে হা কালিয়াং কাপুত কতেম লেংবা কি লাট পথাই খুবর এক্স উসাংমা উলাকদেউ বা কা জাসলিন রয়্যাল কদে কা কিনথে বলা থাও ইয়াকি লাইটলি কি জিংরুয়াই কি বদন হা কা থুপ চমকি জিংরুয়াই বা পাও কা ইন্ডিয়া স্টপ ছিসপা সানফৌ উ মিন্ত্রি রংবা কজিল্লা উলাইয়ের রো ইয়াকা মিউজিক ভিডিও জংকানি কে জিংরুয়াই বা কপিন ই ইয়াকে জিং খ্রাউ ইয়াকে জিং রাখি কে জিং লে কমেন জংকা চেরি ব্লসম ফেস্টিভাল হা কাজিল্লা মেঘালয়া কাতু ইলা পয়সা কবকুট জংকানি কথুপ খুবর মিনতা কে জানমিয়ত কবলা ওয়ান শফি না কা আকাশ ওয়ানি শিলং